0: চাই পিকর লইলে ভাল হো নাকি নইলে বে মরি যায় বালাসে এনেগালা মন দিয়ে থাকি না একদম কবলে না পারে ফ্যামিলি কে বি শেয়ার করলে না পারে নিজের কে বি কি করে দিব না জানে এনেগালা সিচুয়েশন দিয়ে থাকি কেন আইসি মই বি হলে বি একটা এনেয়া করে কিনা আহা ভিতর দে মোলা মন দে মই এনেগা থাকিলে তো নহব মই ওলাই কেনা পেলে ছাবি কমিউনিটি খানকে সাপোর্ট করে কেনা মানুষরা বি ইটুপরা আমি খানকে মরম করে কেনা যাবলে কারণে একটা খাড়া করব না মোলা মন দিয়ে ইটু ভাবনা হিসে এনেয়া গোনা থাকা তাই দে নেটওয়ার্ক অফ কহিমা ডিস্ট্রিক্ট পিপল লিভিং উইথ এইচ আই ভি এডস লাগা ইটু লাদে মহান কমিউনিটি খান বি কাম করে এনেয়া করে না তা হামরা মুখে বি এনকারেজ বি করেছে থ্রু অর্গানাইজেশন থ্রু ইটু নেটওয়ার্ক থাকা কারণে হে মুভি তাতে এম্পাওয়ার একটা পাইছে তো কারেজ পাই কেনা মুভি তাতে হে খাড়া করে কেনা উঠিয়া লাগা আছে এনেয়া করে কেনা এইটো লা ফিল্ডে মহানা কমিউনিটি খানকে সাপোর্ট করে কেনা মবি তাতে ব্রাহে আপনি হান একলা নহয় মবি আছে এনেকালা একটা ভাবনা করে কেনা আজি তাক এনেকা থাকিবলে পারে আছে 17 years অন ট্রিটমেন্ট থাকি কেনা যা আছে মই তো অন ট্রিটমেন্ট কছি বলে মহান এইচ আই ভি পজিটিভ খান তো বলে লাইফ লং দাওয়াই খায় তো এইটু খা তো এইচ আই ভি লাগা পোকা তো মোরা বলে তো না পারে হলে বি একটা ম্যানেজেবল আছে ইতুলা দাওয়াই পরা বেশি মহান সাপোর্ট একটা নিচনা হেলথ ইম্প্রুভ করলে পারে আর মহানা ট্রান্সমিশন এইটু লাগাতে বি কমতি করলে পারে কোয়া নিচনা এইচ আই ভি পজিটিভ হয়েছে কলে বি মই বি আমা একটা আছে বাচ্চা দুটা আছে বাচ্চা হাম বি নেগেটিভে আছে তো অন ট্রিটমেন্ট ইয়ারটি ইটু খা কারণে মোলা বাচ্চা হাম বি সেফ করলে পারে আছে ইটু রা আজি মানুষ কিমান জন ইটু শুনে আছে মই একটা কবলে মন থাকা তো এইচ আই ভি হয়েছে গুণা মন ছোট না করবলে লাগে রাইট টাইম দে ইটু ডিটেক্ট করে কিনা আপনি জানি লওয়া তো আপনি খুশি পাব লাগে ট্রিটমেন্ট বি আছে না এনেয়া করে কিনা আপনি ইটু ট্রিটমেন্ট তো শুরু করেছে বলে তো আপনি লা হেলথ পরে একো কমপ্লিকেশন না থাকিব ইটু মোলা এক্সপিরিয়েন্স দে ইটু শেয়ার করে দিয়ে আছে ইটু ফিল্ডে কাম করে কিনা আহা তো এতিয়া তো চাই যাইছে বলে সোসাইটিতে বস্তি বস্তিতে সব অ্যাওয়ারনেস তো স্প্রেড করে কিনা যায় কিনা পঞ্চি কিনা বি আছে খালি মোক পুরা এনেয়া কোয়ালাবি নহয় কিনা ইউটিউব খান ইনস্টাগ্রাম খান ফোন চলা খান তো এনেয়া খান দেবী বেশি নলেজ বি পা আছে হলে বি মহান চাই কিনা আইসি বলে তো স্টিগমা ডিসক্রিমিনেশন তো কমতি হয়েছে এক্স্যাক্টলি তো এইটু বি কবলে না পারে ডাইরেক্টলি তো স্টিগমাটাইজ তো না করে ডিসক্রিমিনেট না করে হলে বি ইনডাইরেক্টলি মহান না নাগালা নেম তো একটা থাকি যায় কি কিবা একটা জানিছে বলে তো মানুষরা ভাল কবলে তো বেশি কমতি না হলে বি মানুষরা বিয়া তো কবলে তো একদম মহানা হাত টিপস দিয়ে থাকা নিচিনা না আসানির পর কই দিয়ে হলে বি তাই নিয়া হলে বি এনেকা হব না এনেকা কবলে লাগা তো বেশি কমতি থাকে তো এইটু তো নি পয়লা লা রইতা লা সাইন আইছে বলে বেশি আছে এইটু বি কবলে না পারে একদম না থাকা হয়েছে এইটু বি কবলে না পারে এতিয়া বি আছে হলে বি ডাইরেক্টলি নয় না ইনডাইরেক্টলি এনেকা তো ফেস করে কেনা আহি আছে আর রেট অফ ট্রান্সমিশন তো হয়েছে বলে পয়লাতে তো কোয়া নিচনা এইটু স্টিগমা ডিসক্রিমিনেশন বেশি হাই হওয়ার কারণে কি কি জায়গাতে হলে বি এইটু কারণে বেশি মানুষ তো লুকাই কেনা ট্রিটমেন্ট নালয় কেনা বেড়াই বেড়াই কেনা ইজনে ইজনকে ট্রান্সমিট করে কেনা থাকা লাভে বেশি থাকে হলে বি এতিয়া তো চাই যাইছে বলে তো মই বি একটা ওয়ান্ডার একটা থাকে অ্যাওয়ারনেস হয়েছে কলে বি সেন্সিটাইজেশন হয়েছে কলে বি সব জায়গাতে পৌঁছাই কেনা বি আছে হলে বি এতিয়া তাক বি মহান নাগাল্যান্ডর সেকেন্ড হাইয়েস্ট আছে দৈনিয়া করে কিনা চাই কিনা আহিছে বলে তো ট্রান্সমিশন দেবে মহান ইনক্রিজ ইনক্রিজে যা আছে এইটো কারণে এতিয়া ভালরা ভাবনা করেছে বলে মহান কোয়াছে কই কেনা শুনেই থাকে এইটু তো সদায় শুনিয়া লাই আছে এইটু ভাবনা ছাড়ি দিয়ে না মহান এইটু না করবলে লাগে এতিয়া এইটু চেঞ্জ করলে তো সিরিয়াস ভাবনা করে কিনা মহান এইটুতে ফোকাস করেছে বলে ট্রান্সমিশন রেট বি কমতি করলে পারব
1: আজি আমার খান Health and Family Welfare Program Day HIV laga special in focus program ekta hunibo paise ajikarne Health and Family Welfare Program imanute ses kuri di ase

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। এটু জানকারী NTEP বৰ দি আছে।
1: WFM ট্ৰাগোবান
2: 103 MHz
1: News, music and entertainment.
2: WFM ট্ৰাগোবান
1: FM 103 MHz
3: সুপ্রভাত, শুনে থাকা সববিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে আকাশবাণী FM ট্র্যাকপেন 110 MHz পর আর নিদিয়া আছে ফজি ভাই বিলাকর কারণে দিয়া হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম।

0: nuk motivate kushi mwike na taibra ai ita ina kushi kule ita ba give up na kubi ita training khatum na se tui na to tui phake kam kam kuri kina tui ake chawo mui nishina ek part tui khuliwo parwo de kun mwike ina encouraging words kan mwike shi motivate kushi to mula ke inspired kurano le mula mentor do mem kelvina se thank you so much mem kelvina true apni bra mui ita khara kule parre se
1: mentor bal ekta hoile do students kan bi bal ho jae koi kina yete rat ami kan bi sob jani pa ase listeners kan bi aro apni laga salon de services kan provide kore do listeners kan gi bi janai dibo aro itu iklan hoi kina itu services kan do mota aro maiki karne bi ase na kiniga ase ami
0: hoi itu do for both ladies and gents ase do maiki muta bi attend kore do na services do maiki muta bi ase aro process to ki provide kure kule tade beauty hair makeup idukhan de beauty de do facial kan nishna manicure beauty care treating idukhan ase aro hair de do haircut hair straightening hair smoothening keratin treatment kan nishna idukhan ase coloring kan nishna na hair de do kan ase aro makeup de ase kule idu bridal makeup nishna occasions kan makeup nishna idu da ajawo aro specialist de ase kule hair extensions, nail extensions, eyelash extensions, idu kon sob provide kore course to na.
1: Acha acha. Apni laga customer inya aha time de do maiki khani bichi thake na mota khan bi ahina thake.
0: Facial nishna noile coloring kon grow le akhan to maiki khan bichi ase holi bi a haircut kon to muta bi ai.
1: Acha. Bichi khushi pa ase aro next question do apni sobse khushi pa makeup look ki hobo? Natural na glam na holi bi bridal do kon do wala do apni খুশি পাই
0: না মই মেকআপ তে মেকআপ কুনদু খুশি পাই কলে মই মেকআপ আছে লমি সব খুশি পাই ওভার হি না করিলে না ওভার হি মেকআপ না করিলে দু মেকআপ খন দু খুশি পাই হলি বি সবসে মাচুত মই সবসে মাচুতে মই মেকআপ খুশি পাতো ব্রাইডাল মেকআপ কিলে মানে একটা লাইক একটা মাকে প্রাইড একটা শাদি করলে আছে তো ব্রাইড তো সুন্দর উপর দি মন অলপ এনহ্যান্স করিলে আর সুন্দর দেখি যাবো না আর তখন রাত দিন দিয়ে মন সুন্দর নাই দিলে তখন খুশি আর মোহন বি তখন খুশি পাইলে আর মোহন আরও বেশি খুশি পাই যায় না এইটুক ব্রাইডাল মেকআপই বেশিরভাগ খুশি পাই
1: শুনি কিনা বেশি খুশি পাই আছে আর আপনি ইয়েতে ইয়েতে ফালে বি আর অফ নাগাল্যান্ড বি যাই কিনা আপনি লা কাস্টমার কানকে পাইছে কল যাই কিনা মেকআপ তো করে দে না আপনি ডিমাপুর দে
0: মুই আউট অফ ডিমাপুর বি যাই মুই না ডিস্ট্রিক্ট আলাকতে বি যাই এটা লাইক মুগুকচুং নিচনা টুইংসাং নিচনা লংলেন্ড মুন কিফ্রি এইধরণ সব জায়গাতে যাই তখন প্রায় মাটি শিকলে না এই ব্রাইডাল মেকআপ কারণে তো মুই বাহার দেবি যাই আর মুই আসাম দেবি যাইছি একবার না
1: আচ্ছা আচ্ছা আপনি লা কেসা খান শুনি কিনা জিল আর ডিটারমিনেশন থাকিলে তো সব হবলে পারে কোয়া তো আমি খান বি আজিবি জানি বলে পাইছে থ্যাংক ইউ ম্যাম আর একটা কোয়েশ্চেন তো দুনিয়াতে সব প্রফেশন বি হতাই অ্যাডভান্স আর আগে যা যা নিচিনা আপনি লেটেস্ট ট্রেন্ডস আর টেকনিক্স পুরা একলা গেকিনিগা আপডেট রাখি বলে পারে এটু লা উপর উই জানাই দিব
0: কোন নিচিনা মন ট্রেন্ডিং হন্দো ইটা নতুন নতুন আই যাই তো কোম্পানিস খান ব্র্যান্ডস খান তো আলাগ আলাগ পুরা আই আলাগ চাকার পুরা আই কিনা তখন বা সেমিনার নিচিনা ট্রেন্ডিং নিচিনা দি তো মুই পড়া তাক তাতে এটেন্ড করলে ট্রাই করে আর মুই থ্রু সোশ্যাল মিডিয়া মুই কানেক্ট করলে ট্রাই করে আর এটু একলা নই কিনা মুই আলাগ দিবি মুই 2010 দি তো মুই ডিমাপুর পুরা লইছে এনা এটু প্রথম হাপাচিতে আরও আলাগ টিভি চাই না লইছি মুই না মুই আলাগ টিভি চাই কিনা আছি ডিমাপুর দিল্লিতে দিল্লি ওরেন ইন্টারন্যাশনাল একাডেমি কোনো একটা দিল্লিতে আছে তাদের বি স্পেশালিস্ট কারণে মুই তাদের চাই কিনা আইসি তো এইটুর নিচিনা আপডেট করে থাকি না
1: কোয়া নিচিনা আপনি লাগা ডিটারমিনেশন তো কিমান বি মানুখানকে সুন্দর বানাই দিবলে মানুখানকে ভাল দেখাই দিবলে আপনি লাগা প্রফেশনই বুঝাইছে বলি আরও বি আপনি লা স্কিলস হন করু বলে আপনি ইয়েতে ইয়েতে ফালে যাই কিনা ট্রেনিং লই না থাকা তো আমি খান লিসনার্স খান গিয়ে এসপেশালি ইউথ আর মাইকি খান গিয়ে ইন্সপায়ার করে না থাকিব কিনা জানি পাইছে থ্যাংক ইউ আর নেক্সট কোয়েশ্চেন তো আপনি লাগা প্রফেশন দে আপনি কারণে আজি তাক সবসে চ্যালেঞ্জিং থাকে কি থাকিছে
0: একবার এনে থাকিছে মেরা কি এন্টারটেইনমেন্ট ইটু মিস্টার ডিমাপুর ইটু কনটেস্ট করা দিন দিয়ে ইটু তেজ কলেজ দিয়ে থাকিছে ইটু টাইমতে মুই মুইলা অ্যাসিস্ট্যান্ট লই যাইছি এনানা দাহান কনটেস্ট স্ট্যান্ড খান বেশি থাকিছে তো বেশি রাশ হয়ে যাচ্ছে এটা দিনা এনা করি কিনা মুই তাদের অলপ চ্যালেঞ্জিং থাকিছে হলে বি এট দ্য এন্ড লাইক ইসো মোর ব্রা ভালকে সাকসেস হয়েছে
1: আপনি ভাবনা নিচিনা
0: মুই ভাবনা নিচিনা এনে ভালকে উলাই যাইছে
1: আচ্ছা আচ্ছা বেশি খুশি পাইছে তুমি শুনি কিনা আপনি লাগা প্রফেশনালিজম কারণেই হয়ে আছে এইটু তো any jani ase idura aru next question to amni laga clients khan karne kiniga right products choose korule pare aru experience kobo na itu do knowledge kobo
0: moyu client khan ke first tahan la skin analyze kore mon skin type there are 5 types of skin types first so oily dry normal combination or sensitive skin ina take to tahan la skin sabachite kwanishna tan oily skin te ki chulawo lake dry skin ke dry skin te ki chulawo lake idon saikina mui dahan ke product so choose kore aro itu to true experience bi ko pare experience aro pot knowledge bi lake
1: khuti boli mon ja do manu khan bra clients khan bra hi gina tahan la skin type jani boli mon jai she gul do apni laka salon de ahi gina tahan la skin type jani boli nimi de gane appointment lo bole pare bona nai do
0: itu do appointment lo pare cha wo itu na the most welcome ase kile mane mui itu la industry te as na tan I can 18 na kruli bi tan I can like salon na kruli tan anytime tan mui ki khuti ho pare mui ini answer do tan ki ti di wo na skin type te ki products chula wo lage ki care go lage na itu mui koi di wo appointment khan lo wale pare cha wo
1: acha bishi khushi paise apni ke ekta question hoti bole mon ja do apni laga business ekla na hoi gina apni skill development apni laga business ekla na hoi gina apni skill development training kan ti asina nai
0: eta thakabi salon gam academy ase do salon de bi courses to alag alag ti take students batch batch ti take aro itu opportunity ko nishna various churches institutions aro any seminars kan training thakab de bi mui dakhan ba invite kore na to invite kuna china di take mui alag district te bi china di take
1: acha to amni indiana students kan ge per batch inya dia do certain slot te certain students numbers iman thagi ulal lage na certain numbers yesi
0: no emu do academy ase do ini tan time na mile na to like kun ba to like patient state 5 te lo mun ase no le kun ba to state 10 te lo mun ase do mui any time ini keman ini ekchun holi bi mui academy ase itu do na ekchun holi bi lo to chun holi bi lo ina se le bi mui ahead pura time kan to mui te de na mui na
1: acha
0: mui social media de mui etu chart khan banai kena mui ke mui publish kure
1: acha to itu amni la academy de ahi gina course lo bole mun ja ase kun do certain age bar de iman ho lage intu khan asina nai na ku bi
0: no itia to ina e ku ina criteria to nai na
1: acha
0: like likha pura ko like na thakile ina la itku no e kun khan interest ase I can anyone can come and take itu do na anyone can come and learn ina se do na kun kun khushi pai itu kon I can learn kore le pare age limit nai likha pura thakibi na thakibi kun kun holi bi aina lo pare nichori interest thaki she kule
1: hoi hoi kwa nichina ami magi khan laga self care kuru bole do iman necessary hu je she nijor ge care kuru la ro inyana youngsters khan ko bi magi khan ko bi itu kan interest hoi gina amni openly welcome kuri gina ta hang inya class ya do man khushi pai ase aro ekta sawal huti bole mon ja do apni laga academy de apni ge ki laga courses offer kure aro itu course te take up kuru bole laga qualification acha aro ekta sawal huti bole mon ja do apni laga academy de apni ki laga courses offer kure
0: ita mui salon de academy de mui courses provide kuri taka do courses ti taka do beautician hair extension nail extensions eyelash extensions hairdresser makeup itu kon sob de ase
1: acha hair extension kan do apni braiso kuri ase na apni specifically trained person alag pi rakhi na ase itu gane
0: itu to depend students kan depend kuri na students speci thaki she kule mui professional alag kan pi ane aro students ulap kundi thaki she le mui ne jobar bi te itu na
1: acha
0: only extensions nishina specialist kiki like nail extension hobi eyelash extension aro hair extensions itu kan to mui te kile mane itu to mui specialist alag training la las na tu tu kone itu to mui te itu to na
1: acha to apni ekta sawal aro huti uli mon cha da apni alag salon artist khan logot te apni collaborate kuri kina eku kam kuri na no kuri na
0: so far ita tak to kura nai
1: acha apni laga course fees aro kini ka contact apni ge kuru bole paribo itu la upor dibi olop kotha koi dibo
0: course fee to alag alag ase hair la alag ase beauty la alag ase nail extensions kan la alag alag se na kun ba 10 ase kun ba 15 kun ba 20 kun ba 25 itu to a courses dan ki la lo la munas na hair la alag ase kwanishna beauty la alag ase to courses fees kan to alag alag ase
1: acha itu kwanishna courses kun ba youth kan kun ba pishi lo le mun ja se itu la course te ইনানা তখন ফাইনেন্সিয়ালি ফিট নহয় ফাইনেন্সিয়ালি ঠিক নহয় ইনানা আপনি লগতে আহিনা অ্যাপ্রোচ করেছে বলে তো আপনি তখন একু ডিসকাউন্ট দিয়ে না দিয়ে কিনে আছে আপনি
0: হয় মুভি কোয়া নিচনা মুকে ফার্স্ট পাথা তো মন এই মাদার অ্যাসোসিয়েশন মন সংদম লাগা না সংদম মাদার অ্যাসোসিয়েশন বা পাথা লাগছে তো মুভি ইনা টুক করে না থাকা দিয়ে তখন বাই হেল্প করছে কিলে মু এটা স্ট্যান্ড করলে পারে আছে কিলে মু ইনা তো খেয়া মানো কে কিলে না সব তখন ইনা টুক থাকিছি বলে অফ কোর্স মু তো ডিসকাউন্ট দিয়ে শোর দিব এই তো
1: শুনি কিনা বেশি খুশি পাইছে লিসনার্স কামে এই নিচি না আপনি ইয়ে শুনি নিচি না হবলে মন যায় না ইন্সপায়ার হয়ে কিনা থাকিব কই না জানি পারছে আর আপনি লাগা সার্ভিস তো আপনি লাগা সালন দে একলা কনফাইন আছে না আলাক ডিস্ট্রিক্ট না হইলে আলাক জায়গা দিবি আছে না আপনি সার্ভিস তো
0: সার্ভিস তো মুই আলাক জায়গা দিবি চাই কিনা দিয়ে
1: আচ্ছা মানে আপনি লাগা ক্লায়েন্টস খান ব্রা আউট অফ নাগাল্যান্ড হইলিবি মণিপুর দে হইলি কোথায় হইলিবি তাহান ব্রা আপনি লাগা ক্লায়েন্ট লাগা হিসাবতে আপনি চাই কিনা এনি টাইম দিবলে
0: পারবো ইয়েস ইয়েস তাহান ব্রা এনি মাতিছি গুলে এসপেশালি লাইক আর ব্রাইডাল মেকআপ তো মুই আউট অফ নাগাল্যান্ড বি চাই না আছে না
1: আচ্ছা আচ্ছা
0: তো এই নিচিনা তাহান ব্রা মাতিছি গুলে মুই চাই কিনা এই সার্ভিস তো তাহানকে প্রোভাইড
1: আচ্ছা এনে হইছে গুলে তো আপনি লাগা প্যাকেজ তো মতলব আউট অফ নাগাল্যান্ড হয়েছে সেই গুলে তো আপনি লা প্যাকেজ তো কিনেকা থাকে না
0: এইটো আচ্ছা মই পেকেজ অলরেডি দিনে থাকে মন ব্রাইডাল মেকআপ খানা তো না তো এক্সট্রা তো অনলি লাইক ট্রান্সপোর্টেশন এক্সট্রা এই চার্জেস লই মই
1: আচ্ছা
0: আলাক তো সেম হয়ে যায় ডিমাপুর কিনা লয়েছে আলাক দিবি সেম আছে
1: লাস্টলি আপনি লাগা প্রফেশন দে থাকি বলে এসপায়ার কোরিয়া মাইকি খানকে আপনি কে অ্যাডভাইস দিবলে মন হবো এটু বি জানাই দিব আপনি লাগা প্রফেশন দে থাকি বলে এসপায়ার কোরিয়া মাইকি খানকে আপনি কি অ্যাডভাইস দিবলে মন হবো এটু বি জানাই দিলে বেশি খুশি পাবো
0: লাস্টলি মুইবরা মোহন মাইকি খানকে একটা কথা কো মন চা তো ইটা বিউটিশিয়ান লাইন হবি মেকআপ লাইন দিয়ে হবি এটু লার্ন করে রাখা তো একটু লস নাই কিলে মানে মুইবরা মুইলা এক্সাম্পল একটা কো মুভি এটু ট্রেনিং খত মুই হাই কিনে মুই সাথে করলা আছে না তো মুই সাথে করা দিয়ে মুই মেকআপ তো মুই নিজের করছে মুই নালই না থাকিছিলে মুই আলাক মেকআপ আর্টিস্ট খানকে মাতিছিলে 20,000 নইলে 30,000 মুই পে করলে থাকিস না তো লিবি মুই মুই নিজের করছি তো মুই এটু পয়সা তো মু সেভ করে না মুই কিবা একটা তো লোক পারিছে তো এটু নিচনা আপনি হান বি ট্রেনিং এটু লইছি গুলে নিজের কারণে হবি নইলে সিপ্লিনস হবি রিলেটিভস হবি ফ্যামিলিস কোন কোন করলে আপনি হন কব পারব না ইনা আছে এটু একটা আছে আর সেকেন্ডলি মুই কব মন যা তো এটু খান লাইক নিজের কারণে একলা নহি কিনা সেলফ পকেট মানি বি পাই যায় বেশি মানো লাইক সালন খান খোলাব পারে লিবি আপনি খান ট্রেনিং লই কিনা ট্রেনিং সব ট্রেনিং লওয়া মানুষ সব সেলুন খোলাব পারে ইনা বি নয় কোনোবা তো ফাইনেন্সিয়ালি প্রবলেম থাকে না তো এইটো কারণে এইটো ইনভেস্ট ইমান পুষি এক পাবা ইনভেস্ট করলে না পারিলে আপনি খান ইনি প্রোডাকশন ফিউ ইনভেস্টমেন্ট করবি এইটো আর সেলুন না করি কিনা না খোলা আঁকি দে ইনি হোম সার্ভিস খান যাব পারে তো থ্রু হোম সার্ভিস আপনি খান পকেট মানি তো ইনি অলপ সলপ পাই যাব তো এইটো খান সেভিং করি কিনা এইটো পর খোলাবই পারি যাব সেলুন না আর কোন নিচনা ইনি আপনি খান একবার বা ইনভেস্টমেন্ট করে না পারিলে সিজার একটা ইমান দাম না হবো না 2,000 to 3,000 ইনা হয়ে যাবো সেলুন ফাল মিনস সিজার ফালওয়ালা তো না সিজার ইনি একটা ভাল লবি আর কম ইউটিউবরা আপনি খান ইনি ছোটো মতো পকেট মানি তো পাই যাবো আপনি খান গিয়ে না ইমান ইনভেস্টমেন্ট করলে নাই এটু তাতে আর আজিকালি তো হেয়ার কাট তো কোন করো মনে নাই মোটা বি করে মাইকি বি করে সব মানো আর স্পেশালি মোটা খান তো মানতে দুইবার তো করে তো সেলুন দিয়ে আসি বলে 150 to 200 লো কিলে মানে লাইক রেন্ট দিও লাগি যায় সেলুন দিয়ে এক্সট্রা লো তো না আর স্টাফকে দিও লাগে না ইনা হওয়ার কারণে মোহন এক্সট্রা লাইক অলপ তো চার্জ হয়ে যায় লেবি আপনি কীটা লাইক সেলফ ইটু লাইক হোম সার্ভিস খান নিচনা চাইছি বলে মানুষ লওয়ার অলপ কমতি করি কিনে না লোসি বলে আপনি খান লাইক ক্লায়েন্ট হয়ে যাব তো আর কিমান লাইক মানুষকে ক্লায়েন্ট এটেন্ড করো ইমান মহান এক্সপিরিয়েন্স হয়ে যায় এইটো কারণে এইটো খান ইনভেস্টমেন্ট অলপ করবি সিজন নিচনা কম নিচনা তো বুঝছে ইমান চাবলে নহে না তো এইটো কারণে এইটো খান ইনভেস্টমেন্ট করলে বি ভাল আছে আর এইটো খান লার্ন করে রাখা তো একটু লস নাই করে না কয়েছে আর খালি মহিলা প্রফেশন একলা কি নহে কিনা এইটু পিডি লাইন একলা দিয়ে নহে কিনা মুই মাকি খানকে কম মন যা তো মহান বেশিরভাগ ইনা সাই সাইছে গুলে গভর্নমেন্ট জব হি মোহন বেশি এক্সপেক্ট করে থাকে আর মোহন সব রাজানে গভর্নমেন্ট জব তো ফিউ লিমিটেডই আছে না সব মানুষ পাবো লেখা পড়া সব মানুষ পাবো ইনা বি নয় তো আর এই এক্সপেক্ট করি করি কিনা অভারেজ বি হয়ে যায় কোনোবা খান তো না এই কারণে আই বি লাইক এটা sabi business khan dangor dangor khan nole ki ki khan hobe sob to bahar mano khan bai thori ke na ase to mohan naga majuti bi mohan ba thori se gule ki man phala se mohan la majuti hi rodik krushili tu ki man phala se na itu karne mohan alchina ho like ekta mu naga mano nakamanu ki common jato mon kam kru lebi mohan itu kam itu like a kam mon training khan ki ki lebi mohan alchibra mohan half pra chari de mohan na itu ina na kru bi ina na kru bi alchina ho like mohan determination rakhina kru bi passion thaki ho like mohan itu kam karne na itu mano kru le parile ki le mohan kru le na parwa ai bi mon apni khan ini muila line te muila beauty line nula makeup line te kunpa like lucky she kule tips khan advice khan ki ki lagishile mui ini help ready as na ever ready ase itu kane kun kun mula line te I will mon ase mui anytime mui apni khan ke mui koi diwo aro kwanish na mula line ekla din ho le bi alag line te bi business line alag alag te pise ase mun ti she kule mon nakama no khan bi especially mon maki khan bi ake cha ole paru ko ne itu kotha ekta koi ase
1: Busy khushi janai di ase apni ke ekdam busy hoile bi apni laga kimti humoi mokhan mai ki manu laga program de dia ni mide dear listeners asha ase aje laga interview honi kina sob inspired aro encourage hoina thagibo koina jani paise to moi aro ta sawal hoti bole mon jado ma'am apni kini ga hoigina personal life aro professional life to handle korbole pare na
0: mula personal life aro mula professional to mui ek problem mui alag rakhe aro mula itu mui kina pare kule true mula husband bra mui ke support kora karne mula husband bra mui ke support na korile mui itia iman ake na chawo le bi mula muta bra mui ke support kora karne mui mula personal life aro mula itu career to ake chawole pare ase
1: apni la support system number 1 da apni la husband ase
0: yes hoi hoi
1: bishu kushi pase apni la ga family khan iman phal bra apni la professional life age bari gina ja do dan man inspire hoi na thagibo itu family ekla na hoi gina youth khan ala khan maiki manu khan mukhan laga importance of taking care of ourselves bishi important ase go na ami khan itu bi aji jani bole paise thank you so much ma'am bishi kushi janai di ase apni ke ekdam busy hoile bi apni laga kimti humoi mukhan maiki manu laga program de dia nimide dear listeners asha ase ajela interview honi kina sob inspired aro encourage hoina thagibo koina jani

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবল মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: News, music and entertainment. FM 103 megahertz.
2: জি হ্যাঁ, আপনারখান শুনে আছে আকাশবাণী FM ট্রাকোপেন 110 মেগাহার্টজ। শুনে থাকা সববিলাক আপনারখান সবকে দুবারা স্বাগত করে আছে। আমি খালনা প্রোগ্রাম আপুনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম। কিন্তু শুনে থাকা সববিলাক যদি আপনারখান টিউন ইন আছে কইলে মানে আপনারখানকে জানাই দিয়ে আছে সুবি 9 বাজিপা লইকিনা ইতালোকে এস এম এস গেটওয়ে আমি খানকে সাতনা দি কিনা আছে, মানে নেটওয়ার্ক পর আমি খানকে সাতনা দি কিনা আছে। যদি আপনার খান লাগা মেসেজেস মই লগত তাকতে পুঞ্চিছে কইলে আমি খালনা প্রোগ্রাম এস এম এস রিকুয়েস্ট শুরু করে দিয়া হব আর কন্টিনিউ করে দিয়া হব। কিন্তু যদি আহা নাই কইলে মানে মই ইয়াতে মই লাগা পছন্দিতা গীত খান লাইন আপ করব আর আমি খান সব এনজয় করা হব। তো আপনার খালা মেসেজেস মই রুখি থাকিব, এই সময়তে শুনব ব্রেক কি বাদ ফিল্ম কি গীত। গাই আছে শেখর রাফজিয়ানি, সুনিধি চৌহান আর কারালিসা মন্টেইরো।

আপনার কানে শুনে থাকিছে এনিমেল ফ্লিমত রাঘব চৈতন্যা আর প্রীতম লগা বাস্তে শুনে থাকা সব বেলাক আপনার খান হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম আকাশবাণী এফ এম ট্রাইকপেন 110 মেগাহার্টজ প্রা আনি দিয়া শুনে আছে প্রোগ্রামটি এইবার দোসরা গীত দিয়ে আছে এট্রাস ফিল্ম কি গীত গাইছে আদনান সামি আর সুনিধি চৌহান

হিরো পান্টি টু ফিল্মকে গীত আওয়াজ দিয়ে থাকিছে টাইগার শ্রফ আর নিশা শেট্টি। প্রোগ্রামতে এইবার দুসরা গীত দিয়েছে জাপুই ম্যাট, ফিল্মকে গীত গাইছে মিকা সিং।

জিনেস ফ্লিমত আকৌ শুনিলে আতিফ আসলাম লগা বাজতে শুনি থাকা সববিলাক প্রোগ্রাম শেষ করব কারণে খালি পাঁচ মিনিটে বাঁচি গিয়ে আছে। তো শুনব অরিজিৎ সিং লগা বাজতে ফিল্ম চিচোরে।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: Good evening, listeners. It's time for a kaleidoscope, Green Guardians. Today we'll be presenting to you episode 52, Beyond Rescue, Conservation Through Veterinary Science. Green Guardians is your weekly guide to a greener tomorrow. Through awareness, education and inspiring stories, it empowers communities to protect and preserve. Nagaland's natural environment, bringing together nature, knowledge and action, Green Guardian is your weekly dose of conservation inspiration. Today we explore the vital role of veterinarians in wildlife conservation, research, technological innovation, and human-wildlife interaction.

0: আজিকালি তো নাগা খান অ্যাওয়ার হয়ে আছে, স্পেশালি এই আজিকালি জেনারেশন খান, জানোয়ার খান মরম করে কিনা বাচ্চা খান আবন্দন করে না থাকা, এনেকা আহিছিল তো যদি তাই কি কন্ডিশন দিয়ে আছে, উপায় নাই গুলি তো পানি হলিবি দিব, নিবি দুধ, তাই খান কি খায়, সাপোজ কোনোবা ফ্রুটস খায় ফ্রুটস দিব পারে, কিন্তু তাই খান বি বুস্তি দিয়ে হলিবি তাইখান লাই এরিয়া দিয়ে দেখছিল তাইখান বি জানি আছে তাইখান কি খায়, তো এইটু বি হব লাগে। আর এইটার জলদি ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াইল্ড লাইফ ডিভিশন খান নিলিবি ডক্টর খান ভেটেনারি ডক্টর খান কি কন্টাক্ট করলে বেশি ভাল হব, তাকে সার্ভাইভ করবো বলে, কিন্তু কোনোবা তো স্যালাইন বি দিব লাগে, দূসরা মেডিসিন বি দিব লাগে ইমিডিয়েট, তো পারাটাক জলদি করে দিব লাগে। আর অলিবি ইন ওয়ান সেন্স জঙ্গল দিয়ে বেড়াই আছে খেতে দিয়ে বেড়াই আছে তাইখান লাভ ঘরতে চিড়িয়াখান সাপোজ চিড়িয়া লাগা এই ঘর নেস্ট তাদের পাচা পাইছে, আমার খান এনেই ছিঙি কিনা নলব লাগে, এই আমার খান তো খা লওয়া বিচারি কিনা যাই কিনা থাকিব পারে, এই অল্প অবজার্ভ করলে ভাল। আর পাচা খান সাপোজ ভালো লাগা পাচা আমার খান হান্টিং যাব নইলে তুই তো জায়গা দিয়ে ছাড়ি কিনা জানান দিয়ে মানুষ পাইলে তো এনেই ধরি কিনা তুই তুমি নকরব লাগে, অবজার্ভ করবি এনেই চাবি একদিন হবে চাবি আর আহিল কিনা তাইখান তাদের পাব না নাই নেক্সট দিন এইটু বি চাব লাগে, কি বলি তো তাইখান আমার পর ছাড়ি কিনা যা এই টাইম ধরি কিনা আনাবি বেশি আছে পাইছে এনেই পাইছে কোনো নথাবি তো লাগা তো আমার খান বেশি কেয়ারফুল হব লাগে।
1: Wildlife veterinarians are more than animal doctors. They are conservationists, researchers, rescuers, and protectors of biodiversity. Through science, technology, and dedication, they help preserve the fragile balance between humans and nature.
0: মই খান একটা মন্দির রাখিবলৈ লাগাতো এজ এ খ্রিস্টিয়ান মহানলা বাইবল দিবি দেখাই আছে লিখি না আছে ঈশ্বৰ বৰা মহানকে ইনচার্জ দিছে এইটো ধুনীয়া চাবলে জানোৱাৰ কিমান চাবলে তো কিমান আছে এইটো মহান তাইখান কি চাবলৈ লাগে এইটো হিচাপ মহান ৰেছপঞ্চিবল হ'ব লাগে, আমাৰ খান এনিমেলছ খান লগত গো এক্সিছ কয় ইংলিছ মিনছ একেলগ থাকিবলৈ লগা খুচিছ কৰিব লাগে এইটো পুজিব লাগে এইটো পূজা নবুজাৰ পৰা মোখান এতিয়া হিউমেন এনিমেল কনফ্লিক্ট বেছি হৈ আছে আৰু এইটো জানিবলৈ লগাটো চাবি এতিয়া কনফ্লিক্টটো কেলি হৈ আছে এনে এক্সাম্পল এলিফেণ্টছ এলিফেণ্টছ খান তো এইটো তাইখান লগা চাইকলজিটো কি আছে তাইখান বেছি ছ'চিয়েল আছে বেছি ইম'চনেল আছে এণ্ড এটেচমেণ্ট বেছি আছে তাইখান কেতিয়া মই এখান তাইখান কি হেৰাছ কৰোঁ নপাহৰিব কেতিয়াবা এইটো আৰু নাগালেণ্ডে কোনোবা চাউল যিটো মাৰাবি মাৰিছে এলিফেণ্টছ খান কিবি নহ'লেবি লিউপাৰ্ডছ খান কিবি মাৰিছে নহ'লেবি দূসৰা জানুৱাৰী তো আমাৰ খান তাইখান কি কেনেকুৱা চাব লাগে সেইটো বি জানিব লাগে, ফৰ এক্সাম্পল মই খতম নোৱাৰে এনেই একটা টিপছ দিব হাতীখানটো আমাৰ খান জংগল কাটিয়াৰ পৰা তাইখান খাবলৈ জেগা বি কমতি হৈ যাইছে হয় মই খান মানুহখান বি ইকনমিৰ কাৰণে খেতি কৰিব লাগে খুৰিবি বিক্ৰী কৰিব লাগে হ'লেবি এইটো কৰিলে বি আমাৰ খান এক ছাইডটোতো এইটো বি কম্পেনচেট কৰিব লাগে খুৰি একটা কাটি চলিতো অলপ যায় কিনা দুইটা তিনিটা খাচ লগাই দিবি না তো এনেকুৱা হ'লেতো আমাৰ খান ফৰেষ্ট কাভাৰটো বি থাকিব আৰু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট খান পৰা এতিয়া চিট্ৰাছ ফ্ৰুট ক'ব লেমন ঘাঁহ বেছি দিয়া আছে আৰু এতিয়া এটা চিষ্টেম এটা আছে এইটো কেতিয়া লেমন ঘাঁহ প্লানটেশ্যন কৰিব হাতী নাই তো আপুনি আনলা খেতি লাভ বাউণ্ডেৰী খান দি এইটো লগাবি তিনিটা চাৰিটা ৰ' হ'লেবি লগাবি না এইটোৰ লগত মই এখন তাইখান লগা ঘাঁহ লোৱা হাৰাই দিয়া জংগল হাৰাই দিয়াৰ নিমিত্তে আমাৰ খান কেতিয়াবাতো জেগা জেগা দি কল খাচ হলিবি লগাই দিবি না কল খাচটো একটা লগাই দিলেতো এক চাউল দি দহটা বিছটাতো হৈ যায় একটাৰ পৰা তো এইটো চব অলপ হেল্প কৰিলে মোখান কো এক্সেছ হ'লে আমাৰ খান লাগ খেতিবি বিয়া নহ'ব তাই ফাৰ্ষ্ট ফৰমষ্ট মোখান মানুহৰ পৰা তাইখান খাবলৈ লাগিবি অলপতো হেল্প কৰিব লাগে প্লানটেশ্যনছ আৰু তাইখান কি হেৰাছ নকৰিব লাগে কেতিয়া হেৰাছ কৰিব না আপুনি কাৰেণ্ট দি আছে আপুনি লাগ খেতিটো তাইখান ৰিভেঞ্জ ল'বলৈ আছে

0: ইটু সাইকোলজি বুঝিলে মানে এই লগা এই সব ডিল করলে আমার কনফ্লিক্ট ইমান দূর থাকিব এনেকাই ভাবি আছে মানে আমার এনিমেলস খান লোত এটা তো একই লোত থাকে বলে লাগা আই মিন কো এক্সিস হব লাগা এই বুঝব লাগে এই নহলে তো মহান ঈশ্বর মহান কি একটা রেসপন্সিবিলিটি দিয়াবি মহান এই নকরা নিচি হয়ে যায় আছে কামিং ইয়ার্স তো ইম্প্রুভ হব এনেকা বিশ্বাস আছে আর কিবা হইলে তো আমার কি কন্টেক্ট করবি রেডি আছে মহান কেতিয়া হেল্প করব মানে পার্সোনাল কন্টেক্ট করে লিবি নইলে বি ওয়াইল্ড লাইফ ডিভিশন ফরেস্ট ডিপার্টমেন্ট খান তো মানে সব হাত মিলাই কেনা করলে তো নপারি বলে লাগা কাম তো নাই
1: কনজারভেশন ইজ এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি প্রোটেক্টিং ওয়াইল্ড লাইফ বিগিনস উইথ অ্যাওয়ারনেস রেসপেক্ট ফর নেচার অ্যান্ড সাপোর্ট ফর কনজারভেশন এফর্টস বিকজ ওয়েন উই প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ উই প্রোটেক্ট দ্য ফিউচার অফ আওয়ার প্ল্যানেট

0: আনটি ওয়াপাস রাখি বলে জারি থাকি কামড়ি কমজোর করে দিছে একটা আফসার লাগা সাইডলান্সি খবর মানুষানুগতি কোথা করে শ্রীপাতনপ্রা ঘটনাটা আফসোস জানায় কিনা কমিউনিটিস মাজে শান্তি আর একই সমাজ রাখি বলে কোরিয়া দিয়ে উল্টা হয়েছে কয়েছে আগে দিয়ে 14 কুকি সিভিলিয়ান্স ধরে রাখি খান জানায় কিনা শ্রীপাতনপ্রা তাইকান্ড নাগা মিলিটেন্টসরা নকশন নাবং যায় কিনা ঝাড়ি দিছে তারপর আফসাটো শান্তিপ্রা ফাসলা করে বলে উমিদ থাকি সময় ছয়টা নাগা মানুষান মরাই দিয়া উপর সাবালো থাইছে
1: It is very unfortunate. We never expected that our militants will massacre civils in this manner. When our Naga militants have kidnapped 14 Kuki civilians, we have released them without any harm. But I don't know why our Kuki militants have massacred, killed, assassinated our six Naga brothers. It is very unfortunate.
0: একই সময় মেডিস্টার আলংব্রা ঘটনাটা বেশি আফসোস জানায় কিনা রিকনসিলিয়েশন আর শান্তির কারণে উমিদ রাখিয়া হারাই দিছে কয়েছে তারপর ছয়টা নাগা সিভিলিয়ান্স কাংপুপিয়ে দিয়ে মরাই দিয়াটো আচরিত আছে আর হিউম্যানিটি লাগা মতলবটো হারাই যাইছে কয়েছে ইন্ডিয়াতো যা 12 সাল সময় দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগা স্বপ্ন থাকে লিডারশিপ নিচিদি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস লাগা প্রিন্সিপাল চলাই কিনা ডর বদলাভ হয়ে আছে এই সময় দিয়ে মোদী সরকার বা বেশি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস গরিব কিষাণ মহিলা আর নওজওয়ান লাগা সুবিধা আর এম্পাওয়ারমেন্ট কারণে উঠাই দিছে আকাশবাণী নিউজ পড়া একটা স্পেশাল ফিচারটো 12 সাল বিশ্বাস কি বিকাশ কি জন কল্যাণ কি দি আনি দিয়েছে আজি আমি খানবা ইন্ডিয়াতো এটু লাগা ফরেন পলিসিরা একটা গ্লোবাল লিডার হিসাবে বানাই রাখি দিয়া সরকার লাগা কাম খান চাই যাব ইতিয়া একটা রিপোর্ট হনি বলে পাব
2: যা 12 সাল সময় ইন্ডিয়া বড় ডাঙর ইনিশিয়েটিভ লগত মাস বোধ গ্লোবাল লিডার হিসাব হয়ে যায় কিনে এম্বিশন লগা একশন মিলাই দিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগা লিডারশিপ পড়া এই কাম খান জামিদারি আর ইনক্লুসিভিটি লগত উঠাই কিনে ইন্ডিয়া লাগা আওয়াজ তো দুনিয়া লগত সব প্লেটফর্মস তে হনাই দিছে ইন্ডিয়া বড় পুরানো দশ খান তাকত করেছে আর নতুন দশ বনাই কিনে নতুন তাকত তো ইন্ডিয়া লাগা ফরেন পলিসিতে মিলাইছে আর ইন্ডিয়া ফার্স্ট লাগা প্রিন্সিপাল সুপ্রিম রাখিছে হিউম্যানিটেরিয়ান এসিস্টেন্স আর ডিজাস্টার রিলিফ অপারেশনস খান তো ইন্ডিয়া লাগা গ্লোবাল এঙ্গেজমেন্ট লাগা দরকার বাক আছে সাইক্লোন দিওয়া আবার শ্রীলঙ্কা লাগা ইস্টার্ন কোস্টে নভেম্বর 2025 বেশি জীবন আর দুন পোস্ত খান নোকসান করেছে আর ডাঙর দরকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করেছে দিছে শ্রীলঙ্কা লাগান মানু খান লোক সাত খারাপ করেছে ইন্ডিয়া বড় অপারেশন সাগার বাদু লাখু করে লকি লকি হিউম্যানিটেরিয়ান মদত আর ডিজাস্টার রিলিফ দিছে ইটু কামতে ইন্ডিয়ান নেভি এয়ার ফোর্স আর্মি আর ডিজাস্টার রেসপন্স টিমস মিলাই কিনে রেস্কিউ আর রিলিফ অপারেশন উঠাইছে ইন্ডিয়া বড় শ্রীলঙ্কা লগত মদত দিয়া খান লকি লকি রিলিফ সাপ্লাইজ মেডিকেল এড সার্চ আর রেস্কিউ করে কিনে নোকসান করে ইনফ্রাস্ট্রাকচার ওয়াপাস বনাই দিছে ইন্ডিয়া লাগা দরকার ফরেন পলিসিতে কোভিড 19 ক্রাইসিস সময় ভ্যাকসিন মাইত্রী ইনিশিয়েটিভ পড়া হিউম্যান সেন্ট্রিক ডিপ্লোমেসি তো একটা ট্রিটমেন্ট হিসাব লক্ষ্য করে কিনেছে জানুয়ারি 2021 পড়া লই কিনে ইন্ডিয়া পড়া 30.112 ক্রোর ভ্যাকসিন ডোসেস তো 99 দেশ খান আর দুইটা ইউএন বডিস লগত সাপ্লাই দিছে ইন্ডিয়া লাগা কমিটমেন্ট পড়া হিউম্যানিটেরিয়ান এড আর রিজনাল পার্টনারশিপ তো বাসুদায় কুটুম্বকম লাগা সিভিলাইজেশন ইথোস তে জুড়ে রাখিছে তেজো আকাশবাণী নিউজ কহিমা
0: আর ইন্টারন্যাশনাল ডে অফ যোগা শুরু হব বলে আজি মেলাই কিনা 9 দিন বাকি থাকি আছে ইটু চালাকা থিম যোগা ফর হেলদি এইচিং হিসাব রাখি কেনা জীবন লাগা হার স্টেজ দে ব্যালেন্স তাকত আর মন দি শান্ত রাখি বলে দরকার জানাই আছে আকাশবাণী নিউজ কহিমার পর অকেশন হব থাকি সময় একটা স্পেশাল সিরিজ তো যোগা প্র্যাকটিস করিয়া লাগা ফায়দা দি আনি আছে আজি লাগা দরকার তো ব্যালেন্স দি রাখি আছে আসান বা ইয়োগা পোস্টার্স কান বিক্রাসানা নহলে থ্রি পোস্ট বা স্টেবিলিটি মন দিয়ে আর ইন্সুরেন্স সুধার করে দি বলে মাদাত দি আছে হুদা হিসাব প্র্যাকটিস করে পড়া থিং আর মাজল মজবুত করে কিনা হিলা হিলিটি টাকাত করে দি আছে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা শুরু হব বলে থাকি সময় আহিবি আমি খান বা হেলদিয়ার আর ব্যালেন্স ফিউচার কারণে কমিটমেন্ট ওয়াপাস রাখব খবর শেষ হেডলাইন্স দুবারা জানাই আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কৈছে কি মহিলা কাণ্ড আলগ আলগ সেক্টর সে ডর কাম করে আছে নাগাল্যান্ড গভর্নর নাথ কিশোর যাদব বা কৈছে কি জীবন বাজাই দিবলে ভলেন্টারি ব্লাড ডোনেশন তো সবসে দরকার আছে বিজেপি নাগাল্যান্ড বা পি এম মোদী নিজে বদলাভ গভর্নেন্স লাগা 12 সাল দি বাধাই দিছে আর Deputy Chief Medicine Y Patton aru Medicine Tim Chen In Nalongra Choita Naga Civilians Lokodi Kangpedi Moraidi Apor Ninda Kurise. Idolokot Ajisam Naga Kobor Imandi Ses Kuriasi Hungitakibi Kali Pujo Satbaji Bajis Manati Nagami's Kobor Anidi Bulase.